ना हाँ ये गीत कहते हैं कि बाय बाय मिस गुड नाइट किशोर दास जी की आवाज में व्हाट अ वॉइस सेस टिप्स फॉर सुंदर हार हाँ अपना बाल कैसे आप सुरक्षित रख सकते हैं तो पहला है वश्यहार नित्तफाक ने वश्यहार नित्तफाक खेप यो हो फैत एन हार वत रुस्तिसन वस ब्योर्तन एन ओली यहार फोरत वसन हाँ फोरत वसन पयहार कंटी वेल ओलियन Gebruik een haarolie als pre-wash statement voor extra voeding en zachtheid. Masseer je hoofdhuid zachtjes. Ja, heel zachtjes je hoofdhuid masseren. Een paar minuten is genoeg. Hard krabben is niet nodig. Gebruik minder hitte. Ja, gebruik minder hitte. Ja. En gebruik altijd heat protection als je föhnt, stelt of krult. Bescherm je haar tijdens het slapen. Ja, dat hoort er ook bij. Bescherm je haar tijdens het slapen. Een losse vlecht en satijnen kussensloop helpt wrijvingen en klitten te verminderen. Vergeet je haarpunten niet. Dat is ook heel belangrijk. Verzorg je lengtes goed en laat beschadigde, splijtende punten regelmatig bijknippen. Dat zijn enkele tips voor gezonde

0: तू जो नहीं तो कुछ भी नहीं। ये शानदार गीत चला फान हिंदुस्तानी रेडियो के कार्यक्रम में।
1: De beste Bollywood hits van toen en nu. Bij Vahon Hindustani Radio.
2: Autoverhuurbedrijf in Suriname. Amalia Autoverhuurbedrijf. Magentaweg 259 per agar aapko Suriname jana hai gaadi huur karna hai to aapko jana padega Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul, op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf.

Beautiful song, sunari apse biko amaralen diske meshurgane wali Lady Sanjana jike beautiful awans me yeti sundar beana srutaoni suna. तुम्हारे प्रिय श्रोताओं, वक्त हो चुका है ना कुछ ज्ञान के बातें हो जाए तो जरा गौर फरमाएं। पुराने जमाने और कुछ इस जमाने के कुछ पढ़े लिखे लोगों, कुछ विद्वानों और कुछ मशहूर मशहूर लोगों ने आजादी फ्रे है इसके बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ न कुछ सीख तो जरूर हम लोग सीखेंगे, तो जरा गौर फरमाएं। कहे है श्री एरिका योंग से इस एन अमेरिकांस ऑथर खबोर ने खरी टू एम फेरतक और एरिका योंग ने कही है आजादी के बारे में यारों की व्हाट इक मैन डॉक्टर विल गिवन इज फ्रीहेड एंड दिट इज इट्स daardoor voorbeeld moet worden gegeven, niet door aansporing. Agamee Kahai Sri Alan Cohen, hij is een Amerikaans zakenman en auteur, geboren 1954. Alan Cohen, ik ha hij azadi ke bare mein aroki. We bereiken vrijheid als we alles loslaten dat onze grootsheid niet weergeeft. Kaisri Thomas Sowell, hij is een Afro-Amerikaans schrijver en econoom, geboren in 1930. Ook Thomas Sowell nekha hij azadi, onafhankelijkheid, kebaremearuki. We genieten vrijheid en de rechtsstaat waarvan deze afhankelijk is. Niet omdat we die verdienen, maar omdat anderen voor ons hun leven op het spel zetten om die te verdedigen. Agame Kaisri Will Durant. Hij was een Amerikaans geschiedkundige en schrijver. Leefde van 1885 tot 1981. En Willem Durant nekaha hij azadi kebare mearuki. Zodra de vrijheid voltooid is, sterft het in anarchie. Ferdinand Lassalle, hij was een Duits socialistisch theoreticus en politicus. Leefde van 1825 tot 1864, heel kort dus. En Ferdinand Lassalle, alleen op de bodem van echte vrijheid kan al het grote zich ontwikkelen. José de Esponceda, hij was een Spaans toneelschrijver en dichter, leefde van 1808 tot 1848. Over José de Esponceda, dat mijn schip mijn schat is, dat het mijn God, vrijheid, mijn wet is.

0: hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. De politie houdt sinds de invoering van het vuurwerkverbod de grenzen met België en Duitsland extra scherp in de gaten. Volgens Nationaal Coördinator Ko Minderhout kent de politie de actieve personen en voertuigen in de regionale vuurwerkhandel. Er is intensieve informatieuitwisseling met de Belgische politie. Minderhout stelt dat de internationale vuurwerkhandel steeds meer kenmerken vertoont van de internationale drugshandel. Toezichthouders op de inlichting- en veiligheidsdiensten uiten scherpe kritiek op het voorstel voor een nieuwe inlichtingenwet. Volgens de toezichthouders zijn de verruimde bevoegdheden van de AIVD en MIVD niet in balans met de verminderde controle. Zij erkennen de veranderende geopolitieke situatie, maar stellen dat het kabinet doorslaat. Toezichthouders waarschuwen dat men niet moet willen worden wat men bestrijdt. De door de ANWB voorspelde extra verkeersdrukte lijkt mee te vallen. Het openbaar vervoer in Nederland heeft vandaag het werk neergelegd. Alleen op het traject tussen Amsterdam Centraal en Schiphol rijden treinen en sommige streekvervoerders laten bussen rijden. De actie is het gevolg van kabinetsplannen om te bezuinigen op de sociale zekerheid. En de villa van acteur Nicolas Cage in Malibu is beschadigd door een groot zinkgat. De oprit van de kustwoning is volgens Amerikaanse media en camerabeelden volledig ingestort. Hoge golven door een orkaan hebben het zinkgat veroorzaakt. Experts beoordelen de situatie ter plaatse en de gemeente heeft momenteel 15 woningen gesloten. Het weer nog. In het hele land vallen buien met kans op onweer en windstoten. Later in de middag wordt het in het noordwesten juist droger. De meeste buien vallen dan in het oosten, midden en zuidoosten van het land. Het wordt vandaag niet warmer dan 19 graden. Morgen volgt een weersverbetering.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. Aap jaiye, hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07 36 52 47 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. De politie houdt sinds de invoering van het vuurwerkverbod de grenzen met België en Duitsland extra scherp in de gaten. Volgens Nationaal Coördinator Ko Minderhout kent de politie de actieve personen en voertuigen in de regionale vuurwerkhandel. Er is intensieve informatieuitwisseling met de Belgische politie. Minderhout stelt dat de internationale vuurwerkhandel steeds meer kenmerken vertoont van de internationale drugshandel. Toezichthouders op de inlichting- en veiligheidsdiensten uiten scherpe kritiek op het voorstel voor een nieuwe inlichtingenwet. Volgens de toezichthouders zijn de verruimde bevoegdheden van de AIVD en MIVD niet in balans met de verminderde controle. Zij erkennen de veranderende geopolitieke situatie, maar stellen dat het kabinet doorslaat. Toezichthouders waarschuwen dat men niet moet willen worden wat men bestrijdt. De door de ANWB voorspelde extra verkeersdrukte lijkt mee te vallen. Het openbaar vervoer in Nederland heeft vandaag het werk neergelegd. Alleen op het traject tussen Amsterdam Centraal en Schiphol rijden treinen en sommige streekvervoerders laten bussen rijden. De actie is het gevolg van kabinetsplannen om te bezuinigen op de sociale zekerheid. En de villa van acteur Nicolas Cage in Malibu is beschadigd door een groot zinkgat. De oprit van de kustwoning is volgens Amerikaanse media en camerabeelden volledig ingestort. Hoge golven door een orkaan hebben het zinkgat veroorzaakt. Experts beoordelen de situatie ter plaatse en de gemeente heeft momenteel 15 woningen gesloten. Het weer nog. In het hele land vallen buien met kans op onweer en windstoten. Later in de middag wordt het in het noordwesten juist droger. De meeste buien vallen dan in het oosten, midden en zuidoosten van het land. Het wordt vandaag niet warmer dan 19 graden. Morgen volgt een weersverbetering.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07537322747। मेरी इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
4: तो हमारे साथियों प्रोग्राम का शुरुआत तो मैं सदियों से करते आ रहा हूँ वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ फ्रॉम द मूवी ललकार 1927 कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं सुरु का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी क्या चिगा लो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वाले को मालूम है ना। इसलिए हम लोग तो यहाँ से सदियों से यही आप सभी से कहते आ रहे हैं कि हैव टू नास्त आउट एट लीफ हैं कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है कौम को भी आगे को बढ़ाना है। तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे साप्ताहिक प्रोग्राम हमारे संगीत सरनामी संगीत का प्रोग्राम और पहला अध्याय में तो हमेशा की तरह बैठक गाना होता है दूसरा अध्याय में कुछ सरनामी इंडियन पॉप म्यूजिक ऑर्केस्ट्रा म्यूजिक और उसके बाद कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री बीच में कुछ ज्ञान के बातें है शेर शायरी भी है तो जरूर प्रोग्राम को सुनते रहना जहाँ पर भी हो जिस साल में हो फाहुन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार और दुलार प्रेम और मोहब्बत आप सभी तक पहुँचे। रवि साहब जी

Beautiful song composed by the great Sangeetkar Jodi Shankar Jai Kishan आई द फिल्म बेटी बेटे लता जी के मधुर आवाज में अति सुंदर बयान आप सुन रहे थे geschreven door Shailendra. एक मिनट गुजर गया है साथियों, 8:30 तो वक्त हो गया है ना कुछ ज्ञान के बातें हो जाए. पुराने जमाने और इस जमाने के कुछ मशहूर मशहूर लोगों ने, कुछ पढ़े लिखे लोगों ने और कुछ देशों के भी सितारे है इस बाहर, तो मैं आप सभी को सुनाने वाला हूँ इतने ज्ञान से भरी हुई बातें, आशा और उम्मीद लेकर कि हमेशा की तरह इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखते ही रहेंगे. तो जरा गौर फरमाएं. An ears spreekwoord luidt als volgt, साथियों, कि God sluit nooit een deur of hij opent een andere. महाज्ञानी ऑटो वाइस ने कहा है साथियों कि एलक टाइप पैरक हीफ्ट दर्जनदन हेल्डन दी एंशिन एंकल खस्किडनेस बुक स्टैंड फॉर्मेल. शूल्स डील्डर ने कहा है साथियों कि अल्स ब्लेफ्ट अल्स गात फॉरबाई अल्स ब्लेफ्ट फॉरबाई गान. Herman Flinkers ne kaha hai ki als je de tijd na de donder vermenigvuldigt met de snelheid, heb je de afstand. Dus als je de afstand deelt door de snelheid, weet je precies hoe snel je geteld hebt. Probeer het maar. Een Turks spreekwoord luidt als volgt, Satyoki: de dood is een zwarte kameel die knielt voor ieders deur. Nog eentje van Jules Dilder Jaruki: als je de beperkingen kent, kun je daarbinnen onbeperkt te werk gaan. Goed hoor. Eentje van God Frits Bowmans, Arwakaiaroki: politiek bedrijven is niets anders dan het nauwkeurig waarnemen van sociale stromingen en deze tijdig, niet te vroeg en niet te laat, te kanaliseren. Wacht u voor politici met eigen ideeën? De grootste voetballer aller tijden vanuit Nederland, de great Johan Cruijff, ne kaha hai saathiyo ki er zijn veel mensen die kunnen zeggen dat een voetbalploeg slecht speelt. Er zijn weinig mensen die kunnen zeggen waarom ze slecht speelt en er zijn slechts een paar mensen die kunnen zeggen wat er moet gebeuren